0: বল সরি, ঠিক আছে, এটা নেই।
1: আচ্ছা আচ্ছা। Wait, I don't want to go for it. Thank you, man. Go for it.